আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 11ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 1লা জুন 2026 খ্রিস্টাব্দ, 17ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ

657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয়ে ভোর 4:55 হয়ে 36 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:12 হয়ে 56 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: take place at Lok Bhavan at 11 a.m. The fresh inductions will significantly scale up the Adhikari administration, which took charge on 9th of May with a core team of 5 cabinet ministers. With this expansion, the total strength of the state cabinet will rise to 41, strictly keeping within the constitutionally mandated 15% limit for the 294-member West Bengal Assembly. The notification for biennial elections to 24 seats of the Rajya Sabha from 10 states will be issued today. 4 seats each in Andhra Pradesh, Gujarat and Karnataka, 3 seats each in Rajasthan and Madhya Pradesh, 2 seats in Jharkhand and 1 seat each in Manipur, Meghalaya, Arunachal Pradesh and Mizoram will go to polls. Former Prime Minister and JDS leader H. Devegowda, Union Ministers and BJP leaders George Kurian and Ravneet Singh, Leader of Opposition in Rajya Sabha and Congress President Mallikarjun Kharge are among the members who are completing their terms this month. In Maharashtra, ruling Mahayuti Alliance has finalized seat-sharing formula for the upcoming Legislative Council elections to 17 seats. Under the agreement, BJP will contest 11 seats, Shiv Sena 4 seats and Nationalist Congress Party NCP 2 seats. The opposition Mahavikas Aghadi MVA had earlier announced its allocation for 15 of the 17 seats, with Congress contesting 8 seats, Shiv Sena UBT 4 seats and the Sharad Pawar-led NCP 3 seats. Discussions on the remaining Nashik and Nandher seats are still underway. Today is the last day for filing nominations for the Legislative Council polls. Holy relics of Arath Sariputra and Arath Mahamogalan were ceremonially enshrined at the Ganden Tengchenling Monastery in Ulaanbaatar, Mongolia on the occasion of Buddha Purnima 2026. Arath Sariputra and Arath Mahamogalan are the two chief disciples of Lord Buddha. The Union Ministry of Culture stated that the relics have been brought from India for a 10-day exposition until the 10th of June. The exposition was inaugurated in the presence of Assam Governor Lakshman Prasad Acharya and the Ambassador of India to Mongolia Atul Malhari Godsurve. Prime Minister Narendra Modi had announced the exposition during Mongolian President Ukhnagin Khurelsukh's visit to India in October last year. In cricket, Royal Challengers Bengaluru won the IPL title for second consecutive year, beating Gujarat Titans by 5 wickets in the final match at Narendra Modi Stadium in Ahmedabad last night. Put into bat first, Gujarat Titans posted 155 for 8 in the stipulated 20 overs. Washington Sundar emerged as top scorer with an innings of unbeaten 50 of 37 balls. In reply, RCB comfortably chased down the target, scoring 161 for 5 in 18 overs, powered by Virat Kohli's unbeaten 75 or 42 balls. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 1 জুন 2026 অনুষ্ঠান সূচি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন সকাল 6:30 আজকের চাষবাস, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং, বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শুনবেন শরীর গঠনে দুধ, বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুনেত্রা মজুমদার। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে মিঠু মাইতি। 8:05 কুন্তলা বসুর কণ্ঠে নজরুল গীতি। 8:20 বাংলা কথিকা, গ্রীষ্মের সেকাল, বলছেন দীপঙ্কর দাশগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি, শিল্পী সরজিৎ গোপাল গুহ। 9:00 গানে গানে ছায়াছবির গান। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময়, উপস্থাপনায় রাহুল আচার্য। 12:00 গিটার, শিল্পী পূজা সামাদ্দার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় রাহুল আচার্য এবং

পূর্ণা চক্রবর্তী। ১২টায় গিটার শিল্পী পূজা সমাদ্দার। ১২টা বেজে ১৫ মিনিটে শম্পা কুণ্ডুর কণ্ঠে লোকগীতি। ১২টা বেজে ৩৩ মিনিটে শুনবেন উনো জমির দুনো ফসল, ১টায় নির্বাচিত লোকগীতি। ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল আইনের দর্পণে, উপস্থাপনায় দেবপমা মিশ্র। ২টা বেজে ৩০ মিনিটে ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল ৪টে স্বাস্থ্য জিজ্ঞাসা। ৫টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। ৫টা ৩০ বিদ্যার্থীদের জন্য শুনবেন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ঋতব্রত নাথের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে অমৃতা হালদার রায়। ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী অনিল মান্ডি ও সহশিল্পী বৃন্দ। ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, বর্ষাকালে রোগ ব্যাধি এবং তার প্রতিকার, সাক্ষাৎকারে ডাক্তার সুখচাঁদ হাঁসদা। ৬টা ৪০ মিনিটে কৃষি কথার আসর, বিষয় মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ, সাক্ষাৎকারে বনস্পতি বিশ্বাস, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাসরায়। এরপরের বিষয় গরুর মুখে দুধ, সাক্ষাৎকারে ডক্টর কৌশিক পাল, সাক্ষাৎকার গ্রহণে পবিত্র কুমার মণ্ডল। ৭টা বেজে ৩০ মিনিটে সমীক্ষা, ৮টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। ৯টা বেজে ৩০ মিনিটে আবৃত্তির আসর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। ৯টা ৪৫ মিনিটে জেলায় আকাশবাণী। ১০টায় বাংলা ছায়াছবির গান। ১০টা ৩০ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সুনেত্রা মজুমদারের কণ্ঠে। ১০টা ৫০ নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল। ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, এরপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। এরপরে জানাব সঞ্চয়িতার অধিবেশনগুলি নিয়ে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই সুবদ্ধ সঙ্গীত, সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। ৬টা বেজে ২৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী শুভেন্দু ঠাকুর। ৬টা ৩৫ রামচরিত মানস, আজ পর্ব ১২৮। ৬টা ৪৫ মিনিটে শ্যামা সঙ্গীত কুন্তলা বসুর কণ্ঠে। ৭টা বেজে ১০ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। ৮টা ৩০ নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল। ৮টা বেজে ৪৫ মিনিটে গিটার শিল্পী পূজা সমাদ্দার। ৯টা ১০ রাজধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। ১০টা বেজে ১৫ মিনিটে অঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। ১১টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। ১২টায় সুরভি সবিতা পোদ্দারের উপস্থাপনায়। ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। ১টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাপ্তি চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়। এবং ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে ৫টা বেজে ১০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুভেন্দু ঠাকুরের কণ্ঠে। ৫টা ২০ মিনিটে উর্বশী ভারতী দত্তের উপস্থাপনায়। ৬টা বেজে ১০ মিনিটে হিন্দি অনুষ্ঠানে বার্তা, উপস্থাপনায় ভারতী দত্ত। ৬টা ৩০ হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুল গুলশেন, উপস্থাপনায় ভারতী দত্ত। ৭টা বেজে ১০ মিনিটে শিল্প সংলাপ, গ্রামীণ স্বনির্ভর সংস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও নানাবিধ সমস্যা, অতিথি গ্রামীণ স্বনির্ভর সংস্থার প্রশিক্ষক রাহুল হালদার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল। ৭টা বেজে ৩০ মিনিটে ভারতী দত্তের উপস্থাপনায় দর্পণ। ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান। ৮টা বেজে ৩০ ছায়াছবির গান। ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায় এবং ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ ১লা জুন ২০২৬ অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্টজে। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন সেতার শিল্পী দীপশেখর ভট্টাচার্য,
প্রথম

শুনলেন নট ভৈরব রাগের সেতায় শিল্পী দীপশেখর ভট্টাচার্য। এরপর শুনবেন সিন্ধ ভৈরবী রাগের সেতার শিল্পী দীপশেখর ভট্টাচার্য।

শুনলেন সেতার, শিল্পী দীপশেখর ভট্টাচার্য। প্রথমে রাগ নট ভৈরব ও শেষে রাগ সিন্ধ ভৈরবী। সুবন্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভেন্দু ঠাকুর।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শুভেন্দু ঠাকুরের কণ্ঠে। এখন রামচরিতমানস, আজ পর্ব 128।

শুনলেন রামচরিতমানস পর্ব ১২৮। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী কোনতলা বসু।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার্স অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিয়ে দিয়েছে সময়টা সকাল 7:10:54। আর স্টুডিওর কাঁটার সঙ্গে সময় মিলিয়ে আজকের সুপ্রভাতের আসরে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি অর্পণ। আর ক্যালেন্ডারের পাতা সেই সঙ্গে জানান দিচ্ছে যে আজকের দিনটা হচ্ছে 1 জুন। গুটি গুটি পায় 2026 সালের 5-5টা মাস পেরিয়ে এসে এবার 6 নম্বর মাসের দোরগোড়ায় এসে পৌঁছেছে তুমি আর আমি। কি করে যে নতুন একটা বছরের এতগুলো মাস কেটে গেল না সেটা কিন্তু খুব একটা যে বোঝার অবকাশ আমরা পেয়েছি তা কিন্তু একেবারেই নয়। অর্থাৎ জুন মাসের পয়লা এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, মানে আমাদের সবার কাছে। কেন স্পেশাল এটাই ভাবছো তো? হ্যাঁ, সেই স্পেশালিটির কারণ তোমাকে তো বলবো, কিন্তু আমার মনে হয় দিনটা একদিন আমাদের কাছে স্পেশালিটি রাখে তা কিন্তু একেবারেই নয়। প্রতিটা দিনই আমাদের কাছে স্পেশাল থাকা উচিত আজকের অকেশনের জন্য। তো স্পেশালিটি কী কারণে সেই গল্পে আসবো, কিন্তু তার আগে তোমার জন্য তো সকালের আসরে একটা গান রাখতেই হয়। তাই আপাতত তোমার জন্য রাখলাম উমা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে অনুপম রায়ের কণ্ঠে এই গানটা। আর গানের উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে আমি অর্পণ, আর রেডিওর উপর থেকে রয়েছো তুমি।

ফিরলাম গানের পর তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে। আমি অর্পণ। আর তোমাকে বলছিলাম যে আজকে দিনটা একটু স্পেশাল, সেই কথা বলবো, তবে তার আগে আজকের দিনের ইতিহাস সেই মুহূর্তে তোমার জন্য রইল আমার তরফ থেকে।

1842 সালের আজকে তিনি জন্মগ্রহণ করেন। লেখক, সঙ্গীতজ্ঞ ও ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1929 সালের আজকে তিনি জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নার্গিস দত্ত। 1950 সালের আজকে তিনি জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রীড়াবিদ অশোক কুমার। 1985 সালের আজকে তিনি জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক। 1984 সালের আজকে তিনি প্রয়াত হন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা নানা পালসিকার। 1996 সালের আজকের দিনে প্রয়াত হন ভারতবর্ষের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলাম সঞ্জীবা রেড্ডি। আজকের দিনটি গোটা পৃথিবীতে বিশ্ব পিতৃমাতৃ দিবস হিসেবে পালন করা হয়।

তাহলে আজকের দিনের ইতিহাস তো তোমাকে শোনালাম, আর আজকের দিনের ইতিহাসের মধ্যে দিয়েই আজকে কি নিয়ে কথা বলবো সেই নিয়েও তোমাকে কিন্তু একটা ছোট্ট করে হিন্ট দিয়ে রাখলাম। এবার তুমি ভাবছো কই হিন্ট তো অর্পণ দিল না, মানে কি নিয়ে কথা বলবে সেই কথা তো ঠিক বলল না অর্পণ। না, আজকের দিনের ইতিহাসের মধ্যে কিন্তু তার হদিশ রয়েছে। আজকের দিন অর্থাৎ গ্লোবাল ডে অফ প্যারেন্টস, যেটা পয়লা জুন সারা বিশ্বে পালন করা হয়, সেই নিয়েই আজকে কথা বলবো। তবে তার আগে তোমার জন্য গান রাখতে হয়, তাই আপাতত তোমার জন্য রাখলাম নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে বৃদ্ধাশ্রম। আর ধারাবাড়ি ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, তুমি রয়েছ সুপ্রভাতের আসরে। কি রয়েছ তো?

সারাদিনের কাজের চাপে মানুষগুলোর সাথে দেখা করতে চেয়েও ঠিক দেখা করা হয়ে ওঠে না। অনেক সময় আমরা ভাবি যে মানুষটাকে বৃদ্ধাশ্রমে রেখে এলে বোধহয় আমরা অনেকটা চিন্তামুক্ত হই, কিন্তু সত্যি কি তাই? ছোটবেলা থেকে যে মানুষগুলো আমাদের জীবনটাকে মসৃণ রাখার জন্য চিন্তার ভার বয়ে চলে, সেই মানুষগুলোকে নিয়ে চিন্তার দায় কি লাঘব করা এতটাই সহজ? রয়েছি তোমার সঙ্গে সুপ্রভাতের আসরে, আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিও রোপার থেকে। আর আজকে সকালে সুপ্রভাতের আসর শুরু করেছি আর তোমাকে বলছিলাম যে আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকের দিনটা পয়লা জুন সারা বিশ্বে পালন করা হয় গ্লোবাল ডে অফ প্যারেন্টস হিসেবে। তবে এই দিনটা জন্ম ঠিক হঠাৎ করেই যে হয়েছে তা কিন্তু নয়, এর পেছনেও কোনো না কোনো একটা ঘটনা তো রয়েছেই। ঠিক তেমনিভাবেই এই দিনটা ক্যালেন্ডারের পাতায় মার্ক হওয়ার পেছনেও কিন্তু একটা কারণ রয়েছে। এইবার তোমাকে সেই কারণটা বলবো। সালটা যখন 1980, সেই সাল থেকেই পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে বারবার। সাধারণ পরিষদ বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে, আন্তর্জাতিক পরিবার বছর এবং আন্তর্জাতিক পরিবার দিবস এই সমস্ত বিষয়গুলো ঘোষণা করেছে। ছোট থেকে বড় এই সময়কালটায় সন্তানের লালন পালনে পিতামাতার গুরুত্ব কিন্তু অপরিসীম, আর এই বিষয়টির ওপর মনোযোগ দিয়ে এই দিনটি পালন করার কথা কিন্তু ভাবনা চিন্তা করা হয়। আগে তোমাকে যে বছরটা বলছিলাম 1980, সেই বছর থেকে জাতিসংঘ পরিবার সম্পর্কিত বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে শুরু করে। এরপর 1989, আর 1989 সালের প্রস্তাব অনুযায়ী 1994 সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ হিসেবে পালন করার কথা ভাবনা চিন্তা করা হয়। আর শুধু তাই নয়, 1993 সালের প্রস্তাব অনুযায়ী 15ই মে, এই দিনটা আমরা পেরিয়ে এলাম গত মাসে, সেই দিনটিকে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে। আর শেষমেশ 2012 সালের সাধারণ পরিষদ বিশ্বজুড়ে বাবা মাকে সম্মান জানাতে প্রতি বছর এই পয়লা জুন বিশ্ব পিতামাতা দিবস হিসেবে পালন করার কথা বলেছে। তবে না, এখানে কিন্তু গল্পের শেষ নয়, গল্পের ঝুলি থেকে আরও অনেক গল্প, আরও অনেক ঘটনা রয়েছে। সেই গল্প, সেই ঘটনাগুলো তোমাকে তো বলবো, তবে তার আগে তোমাকে একটা জিনিস বলার, আমাদের মন খারাপ বা আমাদের মন ভালো দুটো মুহূর্তেই কিন্তু আমাদের সব সময়ের আশ্রয় যে মানুষটি, সে মানুষটি মা, সে মানুষটির আঁচলে আমরা যেন সব সময় স্বস্তি পাই, সেটা মন ভালো বা মন খারাপ করা মুহূর্ত হোক, কিংবা ধরো তোমার জ্বর হয়েছে সেই মুহূর্তটা, বা ছুটির দিনে গরম ভাপ, ভাতের গরম ভাপ, সেই প্রত্যেকটার মধ্যেই কিন্তু কোথাও না কোথাও একটা মায়া লুকিয়ে রয়েছে। সেই মায়া আপাতত গানে গানে রইল অরিজিৎ সিংয়ের কণ্ঠে গোত্র সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, রেডিও রোপার থেকে রয়েছ তুমি। বিশ্ব পিতামাতা দিবস আজকে, রইল তোমার জন্য গান অরিজিৎ সিং।

সারা জীবন পাঠ্য বই আর জীবনের অঙ্কটা আমাদের মন দিয়ে শেখানোর পরেও মা বাবা না ঠিক অঙ্কটা জানে না, তাই টিফিন বক্সে তিনটে রুটি বা তিনটে পরোটা চাওয়ার পরেও ঠিক চারটে পরোটা জায়গা করে নেয়। আবার ধরো তুমি তোমার বাবার থেকে পকেট মানি চাইলে, বললে যে বাবা আজকে একটু খরচা হতে পারে, তুমি আমাকে 400 টাকা দাও তাহলেই হয়ে যাবে, আমি ম্যানেজ করে নেব। কিন্তু 400 টাকার জায়গায় 2-500 টাকার নোট চলে আসে আমাদের হাতে অজান্তেই। কি হয়েছে, রাখ না, পরে বাড়তি বললে নয় দিয়ে দিস। এইসব বিষয়গুলোই আমাদের জীবনে ছোট ছোট মোমেন্ট ক্রিয়েট করে, যে মোমেন্টগুলো সবসময় আমাদের জীবনটাকে চেরিশ করে। আর সেই চেরিশ করা মোমেন্টগুলোতেই আমরা ভালো থাকি। তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ। আর গানের আগে তোমাকে বলছিলাম আজকের দিনের কথা, অর্থাৎ গ্লোবাল প্যারেন্টস ডের কথা। আচ্ছা, তোমার KG-1 বা KG-2 এর সময়টা মনে পড়ে? হ্যাঁ, যে সময়ে তুমি স্কুলে ভর্তি হবে, তোড়জোড় করছে গোটা বাড়ি। আর সেই তোড়জোড়ের মূল কাণ্ডারি যারা, তারা হলেন তোমার মা আর বাবা। কিন্তু কখনো দায়িত্বটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আবার কখনো একই সঙ্গে দায়িত্ব নিয়েছেন দুজনে। সারাদিন রান্না বান্না আর বাড়ির বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে জীবনের প্রথম পরীক্ষার প্রস্তুতি করিয়ে চলেছেন মা। আর দুপুরে লাঞ্চের পর ঘুম পাড়ানোর দায়িত্বটাও কিন্তু মায়ের। আর যখন ঘড়ির কাঁটা ওই 6টা ছুঁই ছুঁই, ঠিক সেই সময়ে ক্লান্ত বাবা যখন বাড়ি ফিরলেন, সেই সময় পরিস্থিতির কিছুটা রদবদল হয়। বাবা অফিস থেকে ফিরে তার সন্তানকে লাস্ট মিনিটের রিভিশন করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। এরপর সেই চরমতম দিন, যেদিনে তুমি একা পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেবে আর তোমার বাবা মায়ের এক নাগারে টেনশন চলতে থাকবে। আর সেই দিনটা মনে পড়ে যেদিনটায় তুমি তোমার জীবনের প্রথম পরীক্ষায় পাশ করে ভর্তি হলে তোমার জীবনের প্রথম স্কুলে। হ্যাঁ, সেই দিনটায় তোমার অনুভূতির গভীরতা কিছুটা কম হলেও তোমার মা বাবার খুশি

খুশির কথা কিন্তু বা খুশি এক কথায় কিন্তু ধরে রাখার নয়, মা বাবা এই দুটো শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে গোটা পৃথিবীটা। আমাদের প্রথম কান্না, প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথমবারের জন্য স্কুলে যাওয়া, সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মা দিবস এবং বাবা দিবস এই দুটো জিনিস বা দুটো দিন আলাদা করে পালন করা হয়। তবে মা বাবার দিন একসঙ্গে পালন করার মধ্যে দিয়ে এমন একটি উপলক্ষ তৈরি করা হয় যে উপলক্ষর মাধ্যমে একসঙ্গে সম্মান জানানো হয় মা বাবাকে। এই দিনটি আমাদের বারবার মনে করিয়ে দেয় আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আশীর্বাদ হল পরিবার। একজন শিশু পৃথিবীতে জন্মানোর পর প্রথম যে স্পর্শ পায় তা হল মা বাবার সম্পর্ক, আর এই সম্পর্কের মধ্যেই তৈরি হয় ভালোবাসা, নিরাপত্তা, বিশ্বাস এবং জীবনের প্রথম শিক্ষা। তবে এই যে তোমাকে এতগুলো কথা বললাম, এত কিছু তৈরি হয়, এইসব তৈরির মধ্যে দিয়ে একটা বিষয় কিন্তু বলতেই হয়। অফিসের বস হঠাৎ করে খুব বকাবকি করেছে, মনটা খারাপ, বা সম্পর্কের জাতাকলে তুমি না ঠিক টিকতে পারোনি, তাই তোমার সম্পর্কটা হঠাৎ করেই ভেঙে গেছে। আর তুমি গিয়ে কি করেছ, না তুমি গিয়ে মন খারাপ করে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছো বা বসে আছো, কেউ জানে না কিন্তু তোমার ব্রেকআপ হয়ে গেছে, কেউ জানে না তোমার অফিসে হয়তো আজকে চাকরিটাই চলে গেছে, সেটা বলার ক্ষমতা হয়তো তোমার নেই, কারণ বললে হয়তো বাড়ির মানুষগুলোর মনটা একটু খারাপ হয়ে যাবে। কিন্তু তার হদিশ মা বাবা ঠিক পায়, মা বাবার কাছে তার গল্পের হদিশ, নতুন করে জানার হদিশ সব কিছু কিন্তু রয়েছে। তাই আমাদের ওই ডাউন করা মুহূর্তগুলোতে টনিকের মতোই মা বাবা কিন্তু আমাদের পাশে রয়ে যায়। আপাতত রইল তোমার জন্য গান টনিক সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। গানের ওপারে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, আর আপাতত অনিন্দ্য চট্টোপাধ্যায় রইল গানে গানে।

মানে আমাদের ভালো রাখা। সেই মুহূর্তগুলো কারোর মনে রাখুক, মনে থাকুক বা না থাকুক, সেই ছোট ছোট মুহূর্তগুলো মা বাবার ঠিক মনে থাকে। তাই সাইকেলের কেরিয়ারে বসতে সমস্যা হলে মা বাবা চেষ্টায় বা বাবার ওই রোববারের একটু সময় বার করে সাইকেলের সামনে একটা সিট বসানোর যে মুহূর্তটা, সেটা কিন্তু আমাদের জীবনে অনেকটা বড় প্রেসিয়াস মুহূর্ত। এবং তার চেয়েও বড় হচ্ছে পা রাখতে সমস্যা হচ্ছে, তার জন্য আলাদা করে ঠিক ব্যবস্থা করা হয় যাতে ছোট ছোট পাগুলো কোনোভাবেই সাইকেলের চাকায় বা সাইকেলের প্যাডেলে লেগে গিয়ে কেটে না যায়। রয়েছি তোমার সঙ্গে আজকে আমি অর্পণ, তুমি রয়েছ সুপ্রভাতের আসরে। আর এই যে আমরা আমাদের জীবনের প্রথম সব কিছুর অভ্যেসের কথা বলছিলাম, একজন মা বাবা শুধুমাত্র তাদের সন্তানকে বড় করে তোলেন তাই কিন্তু নয়, সেই সঙ্গে তাদের ভবিষ্যৎ গড়ে তোলেন। আমরা অনেক সময় আমাদের কাজের ব্যস্ততার কারণে ভুলে যাই সেই সব কথা, যে মানুষটি শুধুমাত্র আমাদের নিজেদের ইচ্ছা আরাম এই সব কিছুকে রাখার জন্য, জীবনে এনে দেওয়ার জন্য নিজেদের আরাম ইচ্ছা স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছেন। একটি শিশু যখন প্রথম পৃথিবীতে আসে তখন কিন্তু সে কিছুই বোঝে না, সে বোঝে শুধু মায়ের স্পর্শ, যে স্পর্শ তাকে নিরাপত্তা দেয়। একজন মা তার রোজকার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে খেয়াল রাখেন তার শিশুর, জ্বরে গা পুড়ে গেলে রাত জেগে জলপট্টি দেন, শিয়রে বসে থাকেন থার্মোমিটার হাতে। তবে একটা বিষয় কিন্তু এখানে আমার বারবার মনে হয়, হয়তো তোমারও মনে হয়, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় সহজে, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে বাবার ভালোবাসা অনেক সময় নীরবে থেকে যায়। বাবা হয়তো খুব কম কথা বলেন, কিন্তু তার জীবনের প্রতিটি পরিশ্রম তার পরিবারের জন্য। তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখেন, নিজের স্বপ্ন সেই স্বপ্নকে চাপিয়ে রাখেন কোথাও সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য। একজন বাবা শুধুমাত্র তার জীবনের অভিভাবক নন, তিনি একাধারে পথপ্রদর্শক, শিক্ষক, সাহসের উৎস, আসলেই তো কোনো সুপারম্যান নয়, আমাদের জীবনের প্রথম সুপারম্যান কিন্তু বাবাই। আমাদের চোখের সামনে থাকে এমন একজন মানুষ যিনি সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমরা অনেক সময় ছোটবেলায় বাবার শাসন পেয়েছি, আর সেই শাসন পেয়েই আমাদের মনটা ছোটবেলায় খুব খারাপ হয়ে যেত, কান্নাকাটি করতাম, কি করা যাবে বলো, তখন তো ছোট্ট মানুষ তুমি আমি দুজনেই। কিন্তু তারপর আমাদের ছোট্ট মনটাকে ভালো করার রসদও কিন্তু থাকত বাবার কাছেই, বাবার কাছে চাওয়া প্রথম লুডোর বোর্ড বা চেসের বোর্ড, এই সব কিছু থাকত মন খারাপ থেকে মন ভালো করার জন্য। আচ্ছা, তোমার সেই স্কুলে যাওয়ার প্রথম দিনটার কথা মনে পড়ে, বা প্রথম পরীক্ষা দিতে যাওয়ার সময়টা, বা ধরো আরও যদি এগিয়ে আসে সময়টা তাহলে প্রথমবারের বোর্ডের পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা মনে পড়ে, বা পরীক্ষা দিতে যাওয়ার আগের রাতটা? বাবা মনে মনে টেনশন করছেন বটে, কিন্তু কিছু বলছেন না। আবার অন্যদিকে মায়ের টেনশনের আভাস কিন্তু বেশ পাওয়া যায়, একবার বলছে ভয় পাস না, তুই তো সব পারবি, তুই তো সব পড়েছিস। আবার বলছেন আচ্ছা তুই শেষ মুহূর্তে সাজেশনগুলো দেখে নিয়েছিলি তো, ওই যে ফর্মুলাগুলো যেগুলো প্রায়ই তুই অঙ্কের ভুলে যাচ্ছিস সেগুলো একবার রিভাইজ করে নিবি, সেগুলো ঠিকঠাক মনে পড়বে তো, তার থেকে বরং একবার রিভাইজই করে নে। ওই জানো তো একটা সময় আমার অন্তত খুব মন খারাপ হতো, সেটা কোন সময় বলো তো? সেটা হচ্ছে টিফিনের সময়। সকালবেলা মাকে গিয়ে জিজ্ঞেস করেছি যে মা তুমি আজকে কি টিফিন দিচ্ছ, মা তখন বলল যে আমি তো আজকে নুডলস দিচ্ছি। তখন আমি বললাম বাহ খুব ভালো, তাহলে আজকে আমি নুডলস পাবো। কিন্তু খুলে কি দেখলাম জানো, খুলে দেখলাম তার মধ্যে রয়েছে ব্রেড আর বাটার। ব্যাস মনটা খারাপ হয়ে গেল, তখন ভাবতে শুরু করলাম এটা কি করে হয়, মানে আমি চাইলাম নুডলস আর দিয়ে দিল ব্রেড বাটার। এই মন খারাপের হদিশ কিন্তু মা দেওয়ার আগেই মা কিন্তু তার টের পেয়ে গেছে। আর সেই মন খারাপ থেকে মন ভালো করার রসদ কি ছিল জানো, যখন ছুটি হতো 4:30 বা ধরো তাড়াতাড়ি ছুটি হলো শনিবার 1:45, সেই সময় বেরিয়ে হাওয়ায়

0: মিঠাই বা ধরো একঠোঙা ঝালমুড়ি। আবার অনেক সময় ঝালমুড়ির সঙ্গে আমচুর ঝগড়া করে সেদিনের মন খারাপের সঙ্গী হয়ে যেত। তখন হয়তো বুঝতাম না, কিন্তু পরে বুঝতাম সেদিন নুডলসের বদলে টোস্ট দেওয়ার কারণটার কিছুই নয়, শরীরের খেয়াল রাখার একটা ছোট্ট চেষ্টা মাত্র। আর এইসব ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখেন যারা, তারাই হলেন মা বাবা। তাই দিন শেষে যতই ব্যস্ততা থাকুক না কেন, তোমার তাদেরকে দেওয়া একটু সময় তোমার আর তাদের দুপক্ষরই মন ভালো করে দিতে পারে। ওই যে বললাম টিফিন বক্স, টিফিন বক্সটা খুললেই কিন্তু এক রাশ ভালো থাকা, এক রাশ আশা কিন্তু হঠাৎ করে ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে তোমার ডেস্কে। রইল তোমার জন্য খোলা টিফিন বক্স, তবে গানে গানে, সমন্তক মুখার্জি এবং অরুণা দাসের কণ্ঠে। গানের ওপারে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, রয়েছ তো রেডিওর ওপার থেকে।
1: বাঁধব জুটি।

আমাদের জীবনের মন খারাপ সেই মুহূর্তগুলোয় আমরা যতই সোশ্যাল মিডিয়া খুলে মোটিভেশনাল টক শুনি না কেন, আমাদের জীবনে ডাউন হয়ে যাওয়া মুহূর্তগুলোয় আসল মোটিভেশনাল স্পিকার কিন্তু আমাদের পাশে থাকা মা বাবা। রয়েছ আমার সঙ্গে সুপ্রভাতের আসরে, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর রেডিও রূপার থেকে তুমি রয়েছো আমার সঙ্গে। জানো, তোমার সঙ্গে গল্প করতে করতে আমার জীবনের একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ল। তখন আমার ক্লাস টু পরীক্ষার হলের একটা ঘটনা, ইন্টারনাল টেস্ট, অঙ্ক পরীক্ষা। না, অঙ্ক নিয়ে সেই সময় খুব একটা সমস্যা আমার ছিল না, তাও কি হলো না, পরীক্ষায় না কিছুই লিখে এলাম না। মানে সেদিন আমার ঠিক ইচ্ছে হলো না যে পরীক্ষার খাতায় অঙ্কের আঁকিবুকিগুলো কাটাটা খুব দরকার, লিখে এলাম না। তা স্বাভাবিকভাবেই পরীক্ষায় যখন কিছু লিখেই এলাম না, নম্বর তো পাবোই না, কিন্তু নম্বর না পাওয়ার আগেই আমি কিন্তু খুব সৎ ছিলাম, আমি এসে বলে দিলাম যে মা আমি কিছু লিখিনি। তো সেই সঙ্গে উত্তম মধ্যম তো পড়লো রাস্তা দিয়ে আস্তে আস্তে, মানে চেয়েছিলাম ক্যাডবেরি, পড়লো উত্তম মধ্যম। এবার মায়ের কাছ থেকে একটা সেন্টেন্স কিন্তু সেই দিন শুনলাম, সেটা হচ্ছে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আর আমরা অনেক সময় এই সময়টাকে কিন্তু গুরুত্ব দিই না, আমরা ভাবি যে এখন করছি না তো কি হয়েছে, পরে ঠিক হয়ে যাবে।

ভুলটার কারণে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। আবার ধরো আরও একটা ঘটনার কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে পুজোর তৃতীয়া। হ্যাঁ, তখন আমার ছোটোবেলা, মানে ওই ধরো ক্লাস 7 বা 8 হবে, সেই সময় কি হতো না, ওই মহালয়ার দিন পুজোর উদ্বোধন কিন্তু হতো না, মানে খুব তাড়াতাড়ি করে হলেও তৃতীয়া বা চতুর্থীর দিন পুজোর উদ্বোধন হতো। তো তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন হয়েছে, এবার আমার মনটা কিন্তু ওই পুজো প্যান্ডেলে যে মাইকটা বাজছে, বিভিন্ন মানুষরা আসছে, উদ্বোধন করছে, ফিতে কাটছে, সেটা দেখতে যেতে ইচ্ছে করছে, কিন্তু ওদিকে মায়ের একটা বেশ গুরুগম্ভীর চেহারা রয়েছে, কারণ এক্ষুনি এইটা যদি না করে যাই তাহলে তো কালকে স্কুল রয়েছে, এবার স্কুলে যে আমি গিয়ে ব্ল্যাঙ্ক খাতা দেখাবো সেটা তো আরও খারাপ হয়ে যাবে বিষয়টা। এই জন্য মায়ের বক্তব্য, আগে তুমি এই টাস্কগুলো কমপ্লিট করবে, তারপর তুমি ছুটি পাবে। সেই সমস্ত মুহূর্তগুলোয় কিন্তু তৃতীয়ার দিন, মানে পাড়ায় মাইক বাজছে, শুনতে যেতে ইচ্ছে করছে, হঠাৎ করেই বাবা দরজাটা খুলল, খুলে বলল চ আজকে আর পড়তে হবে না, ঠিক আছে কালকে অঙ্ক তো রাত্রিবেলা এসে আমরা দুজনে মিলে ঠিক করে নেবো, কোনো চিন্তা নেই। হঠাৎ করেই ওই সুপারম্যানের মতো, হিরোর মতো বাবার আবির্ভাব। আবার ওই যেদিনকে মানে রাস্তার মধ্যে দিয়ে উত্তম মধ্যম খেতে খেতে এলাম, সে উত্তম মধ্যম খেতে খেতে আসার পরে বাড়িতে যখন কান্নাকাটি করছি, মায়ের সঙ্গে ঝগড়াঝাটি চলছে, কিন্তু আমার মায়ের সঙ্গে ঝগড়াঝাটি চললেও বাবা কিন্তু খুব কুল। বাবা বলছে কোনো চিন্তা করিস না, আরে কালকে তো আবার একটা পরীক্ষা আছে, কালকের পরীক্ষায় লিখে দিয়ে আসবি, মিটে গেল, গল্প শেষ। এই যে হঠাৎ করেই হিরোর আবির্ভাব, এই বিষয়টা কিন্তু আমার জীবনে বারবার ঘটেছে। তোমার জীবনে ঘটেছে কি? তবে অনুপম রায় বলছে সে তুমি আমার হিরো, হিরো বাবা। প্রজাপতি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে রইল তোমার জন্য। আপাতত গান, গানের বাড়ি ফিরে আসছি আমি অর্পণ।

আলাদিনের আশ্চর্য প্রদীপ ঘষলে যেমন জিন বেরিয়ে এসে তোমার ইচ্ছা পূরণ করে দেয়, ঠিক তেমনিভাবেই এখানে প্রদীপ ঘষার কিন্তু খুব একটা দরকার নেই বা ব্যাপারই নেই বলা চলে। হঠাৎ করেই মন খারাপ হলে বাবা হাজির হয় তোমার মন ভালো করার জন্যে। আবার অন্যদিকে আরও একটা ঘটনার কথা আমার মনে পড়ল। ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় আমি পার্টিসিপেট করতাম, কিন্তু সেটা মূল ঘটনা নয়। মূল ঘটনাটা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমি জীবনের প্রথম দিকের প্রতিযোগিতায় সাফল্য পেতাম না। সেই সময় একটা জিনিস বেশ ফিল করেছি, সেটা কি বলতো? প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করার সময় আমার বুকের মধ্যে যে হারে হাতুড়িটা পিটত, তার থেকে অনেক অনেক অনেকটা বেশি পরিমাণে হাতুড়ি পিটত আমার বাবার বুকে। তবে হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু তখন বুঝতে পারিনি, তবে এখন এই সময় দাঁড়িয়ে বেশ বুঝতে পারি। আর যদি সেই প্রতিযোগিতায় সফল না হতাম, তখন বাবা বলতো, ঠিক আছে এটাই পারিস নি তো কী হয়েছে, পরেরটাই ঠিক পাবি, আমি জানি তুই পাবি। তখন হালকা মন খারাপ হলেও হেরে যাওয়ার পরেও এক মুঠো চকলেট নিয়ে বাড়ি ফিরতাম, আর প্রতিটা হারের সঙ্গে জড়িয়ে থাকত দুটো স্মৃতি। এক, প্রথম বাবার বলার ওই যে কথাগুলো, কয়েকটা শব্দ, এবারে প্রাইজ পাস নি তো কী হয়েছে, পরের বার ঠিক পাবি। আর দ্বিতীয়, পরাজয় হয়েছে তো কী হয়েছে, কোন চকলেটটা খাবি বলতো। এই সবগুলোই আমার জীবনে এনার্জি বুস্টার হিসেবে কাজ করেছে, পাশে থাকাটা দরকার ছিল। মায়ের কথা বলতে গিয়ে যেমন তোমাকে বললাম যে মায়ের কথা অনুযায়ী সময় দেওয়াটা দরকার, সেই সময় দেওয়ার কথাটা আমরা অনেকেই ভুলে যাই। আবার সবসময় আমরা শর্টকাটে বিশ্বাস হই, আর বাবার কথা অনুযায়ী ধৈর্য ধরাটা খুব দরকার। আমরা এই দুটো ফ্রেজ, সময় দেওয়া আর ধৈর্য ধরা, এই দুটোর কথাই খুব ভুলে যাই। আর ওই যে বললাম শর্টকাটে বিশ্বাসী হয়ে উঠেছে এখন বড্ড বেশি আমরা। তবে কিছু কিছু সময়ে জানো তো অপেক্ষাও অনেক কাজে লাগে। আমার তোমাকে এটাই বলার যে আমরা সব কিছুতেই খুব অধৈর্য হয়ে পড়ি, সেটা না করে সময়কে বরং একটু সময় দাও, আর নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখো, সেটা হারিয়ে ফেলো না। আর তোমার চারপাশের মানুষগুলো যারা তোমাকে খুশি রাখার চেষ্টা করছে অনবরত, সেই মানুষটার বা সেই মানুষগুলোর খেয়াল রেখো, কারণ সেই মানুষগুলোর মুখের হাসি বজায় থাকলে দিনের শেষে তোমারও মুখের হাসি বজায় থাকবে। আর আজকের মতো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় একেবারে শেষ, যেতে যেতে তোমার জন্য রাখবো একটা গান। আজকের মতো মা বাবার দিবস সাইন অফ করলাম আজকের সুপ্রভাতের আসর থেকে। তোমার সঙ্গে ছিলাম আজকের মন ভালো করার জন্য গান গপ্প নিয়ে আমি অর্পণ। আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, কানে রেখো রেডিও এবং যুববাণী। আর শুনে দেখো তো এই ডাকটা দিনের শেষে বা মন খারাপের শেষে তোমার কানে বাজে কিনা। শ্রেয়া ঘোষাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গানে গানে রইল। ওভাবে কোনো একদিন অন্য কোনো আসরে।

নজরুলগীতি শুনলেন অস্মিতা মণ্ডলের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই,

আকাশ বাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর, শিল্পী পূজা সমাদ্দার।

0: এতক্ষণ শুনলেন গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শিল্পী পূজা সমাদ্দার।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে

0: জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9 মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে। এদিকে আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী এবং তার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ মোট 11টি প্রমাণপত্র নিয়েও সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। বাঁকুড়ার এক মহিলা যাত্রী জানালেন তার অভিজ্ঞতার কথা।
1: খুব ভালো করেছে, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। এটাই আমাদের যাওয়া আসা নর্মাল মানুষদের আমাদের খুব ভালো করেছে। আমাদের একটু অসুবিধা হতো যাওয়া আসার জন্য, এটার জন্য কোনো অসুবিধা নেই।
0: পাহাড় থেকে সমতল রাজ্যের সর্বত্র মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ সকালে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তি ক্ষমতায়নের স্বপ্নকে সাকার করতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। মহিলাদের নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য সচিবালয় নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবও। আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। ইতোমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, 2008 এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সইজালের অভিযোগের তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। ভবনে ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সইজালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। গতকাল থেকেই ওই পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। গত 25 মে ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 9টি তৃণমূল কাউন্সিলররা ইস্তফাপত্র জমা দেন। দক্ষিণ চব্বিশ পরগনারই মথুরাপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের কার্যালয়ে গতকাল স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন, চলে ভাঙচুরও। তাদের অভিযোগ, সাংসদের কার্যালয়টি নয়নজুলির উপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, পাশাপাশি সেখানে ত্রিপল সহ নানা ত্রাণ সামগ্রীও মজুদ রাখা হয়েছিল বলে অভিযোগ। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত, গতকাল মুম্বাই নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর। 50 থেকে 70 দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি, বাংলা সহ একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ, উত্তরবঙ্গে অবশ্য 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে আন্দামান সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যে তা কেরালায় পৌঁছানোর সম্ভাবনা। দমদম স্টেশনে হকার উচ্ছেদের নিন্দা করেছে বামপন্থী শ্রমিক সংগঠন AICCTU। এক বিবৃতিতে সংগঠনের রাজ্য শাখার তরফে অবিলম্বে পুনর্বাসন ছাড়া সমস্ত রকমের উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ মিলিতভাবে প্রতিবাদ মিছিল করবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মুলতানি রাগে শুনলেন খেয়াল। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভেন্দু ঠাকুর, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় ভারতী দত্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন শিল্প সংলাপ। গ্রামীণ স্বনির্ভর প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই বিষয়ে গ্রামীণ স্বনির্ভর

0: আজকে আমরা কথা বলবো গ্রামীণ স্বনির্ভর যোজনা নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন সিনিয়র ফ্যাকাল্টি ইউকো আরসিটি হাওড়া রাহুল হালদার। নমস্কার আপনাকে।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: এই যে প্রথমেই বললাম যে গ্রামীণ স্বনির্ভর যোজনা নিয়ে আজকে আমরা কথা বলবো, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে যে গ্রামীণ স্বনিয়োজন প্রশিক্ষণ ব্যবস্থা কি?
1: গ্রামীণ স্বনিয়োজন প্রশিক্ষণ ব্যবস্থাটা হচ্ছে, এটা মূলত গ্রামীণ উন্নয়নের জন্য এই সংস্থাটি তৈরি করা হয়েছিল। এই গ্রামীণ উন্নয়ন ও স্বকর্মসংস্থানের যে প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটা রুটসেটি নামে পরিচিত, এই রুটসেটিটা 1982 সালে কর্ণাটকের ধর্মস্থলেতে, এটা প্রথম ডক্টর ডি বীরেন্দ্র হেগড়েজি, ইনি দুটি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কানাড়া ব্যাংক এবং সিন্ডিকেট ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে উনি এটি প্রথম শুরু করেন। পরবর্তীতে এই রুটসেটি মডেলটাকে ভারত সরকার অধিগ্রহণ করেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ট্রেনিং সেন্টার তৈরি করার মাধ্যমে এই গ্রামীণ স্বনিয়োজন প্রশিক্ষণ সংস্থাকে বিস্তার লাভ ঘটানো হয়।
0: আচ্ছা, এর শুরুর ইতিহাসটা যদি জানতে চাই আপনার থেকে।
1: শুরুর ইতিহাস বলতে, ডক্টর বীরেন্দ্র হেগড়েজি উনি মূলত কানাড়া ব্যাংক এবং সিন্ডিকেট ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে, মঞ্জুনাথেশ্বরা ট্রাস্টের সঙ্গে যৌথ উদ্যোগে উনি উজিরেতে কর্ণাটক স্টেটে, সেইখানে প্রথম এই আরসিটি কনসেপ্টটা বা রুটসেটির কনসেপ্টটাকে উনি প্রতিষ্ঠা লাভ করেন। ভারত সরকারের গ্রামীণ মন্ত্রণালয় তারা এই আরসিটি কনসেপ্টটাকে তারা গ্রহণ করে এবং তারা মনে করেন যে যেখানে ভারতবর্ষের লিড ব্যাংক যেখানে আছে, সেই লিড ব্যাংকগুলোর মাধ্যমে যদি এই ট্রেডিং ইনস্টিটিউটগুলোকে ভারতবর্ষের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে গ্রামীণ অর্থনীতিতে এর একটা সাংঘাতিক প্রভাব দেখা যাবে। কারণ এই জাতীয় ট্রেডিং সেন্টারগুলোর মাধ্যমে মূলত স্কিল ডেভেলপমেন্ট ঘটানো হয় গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষদের জন্য।
0: আচ্ছা,
1: মানে যেখানে আমরা সম্পূর্ণ বেকারভাবে বসে আছে যে সমস্ত যুবক যুবতীরা, তাদেরকে একটা কর্মসংস্থানের শর্ট টার্ম লং টার্ম এরকম একটা ছোট কর্মসংস্থানের ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর করাই ছিল এর প্রধান উদ্দেশ্য।
0: আচ্ছা, এই প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে কারা কারা রয়েছে?
1: এই প্রশিক্ষণ ব্যবস্থাটা মূলত ফান্ডিং করে ভারত সরকারের গ্রামীণ মন্ত্রণালয় এবং এই গ্রামীণ মন্ত্রণালয় ফান্ডিংটা করার পর সেটা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বেসরকারি ব্যাংক, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লিড ব্যাংক যারা আছে তারা মূলত এই ট্রেনিং সেন্টারগুলো পরিচালনার দায়িত্ব পায়। তো তাদের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এই ট্রেনিং সেন্টারগুলো চলে। ব্যাংক প্রথমে এই ট্রেনিংগুলো কমপ্লিট করায় এবং প্রত্যেকটা সংশ্লিষ্ট রাজ্যের যে SRLM অফিস আছে, স্টেট রুরাল লাইভলিহুড মিশনের আন্ডারে যে অফিস আছে, তাদের কাছে তারা এই অর্থের দাবি জানায়, অর্থাৎ ক্লেম পাঠায় এবং সেই ক্লেমটা মূলত ভারত সরকারের পক্ষ থেকে ফান্ডিংটা করা হয়ে থাকে।
0: আচ্ছা, এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোথায় কোথায় রয়েছে?
1: আমাদের পশ্চিমবঙ্গের কথা প্রথমে বলি। পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে ট্রেনিং সেন্টার আছে, যেটা মূলত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারও হতে পারে বা ডিস্ট্রিক্টের যে কোনো একটি ব্লকে, যেখান থেকে প্রতিটা ব্লককে অ্যাক্সেস করা সম্ভব, আসা যাওয়া করা সম্ভব। প্রতিটা ব্লকের ক্যান্ডিডেটরাই এই ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো এখানে খরচা থাকে না ক্যান্ডিডেটের, নিখরচায় সম্পূর্ণ। তারা যদি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে চায়, তো সেই প্রশিক্ষণ কেন্দ্রে তারা সেটা প্রশিক্ষণ নিতে পারে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হোক বা ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ব্লকে হোক, এই ধরনের প্রশিক্ষণ সেন্টার আছে, যেটা মূলত যে ব্যাংক লিড ব্যাংক আছে তাদের দ্বারা পরিচালিত। এবং ভারতবর্ষের বর্তমানে প্রায় 600টির ওপর আমাদের ডিস্ট্রিক্ট আছে, সেই 600টির ওপর, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এদিকে অরুণাচল প্রদেশ থেকে একদম গুজরাট পর্যন্ত, প্রত্যেকটা স্টেটে এই ট্রেনিং সেন্টারগুলো আছে।

0: এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেমন আরসিটি আছে, সেরকম প্রত্যেকটা স্টেটে একটা করে রুট সিটি ইনস্টিটিউট আছে।
1: এই আপনার প্রসঙ্গ ধরেই আসি, কি কি ধরনের ট্রেনিং দেওয়া হয়?
0: ট্রেনিং সেন্টারগুলোতে আমরা বিভিন্ন যে ট্রেনিংগুলো দিয়ে থাকি, সেই ট্রেনিংগুলোকে আমরা শর্ট টার্ম এবং লং টার্ম এরকম দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। তো শর্ট টার্ম বলতে গেলে আমরা সর্বনিম্ন দিন সংখ্যা হচ্ছে 12 দিন, এবং লং টার্ম বলতে গেলে সর্বোচ্চ আমরা 38 দিন মতো এরকম বলতে পারি,
1: মানে ট্রেনিং পিরিয়ড।
0: ট্রেনিং পিরিয়ড, হ্যাঁ। এবং তার মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নার্সারি ম্যানেজমেন্ট, সেটা আমরা শেখাই। তারপর পিগ হাজবেন্ডারি, পোলট্রি হাজবেন্ডারি, গোট রেয়ারিং, শিপ রেয়ারিং, ডেয়ারি রেয়ারিং, এই কোর্সগুলো আছে। এগুলো সব দিন সংখ্যা 31 দিন করে আছে। তারপর বিউটি পার্লার যে ম্যানেজমেন্ট প্রোডাক্টটা আমরা কোর্স করাই, সেটা 35 দিনের কোর্স আছে। ক্রিয়েটিভ জুয়েলারি মেকিং, যেটা আমরা আজকাল কস্টিউম জুয়েলারি আগে বলতাম, অর্থাৎ পোশাক নির্ভর গহনা, এই পোশাক নির্ভর গহনা তৈরি আজকাল খুব ডিমান্ড আছে মার্কেটে, এই ধরনের কোর্সটা আমরা 14 দিনের করিয়ে থাকি। তাছাড়াও ওমেন্স টেলারিংয়ের ওপর, ওমেন্স গার্মেন্টসের ওপর, এটা আমরা ড্রাফটিং অ্যান্ড কাটিং এর উপরে একটা কোর্স করিয়ে থাকি 31 দিনের। স্টিচিং, ওমেন গার্মেন্টসে স্টিচিং শেখানো হয়, সেটাও একটা 31 দিনের কোর্স। ছেলেদের পোশাক তৈরির কোর্স আছে। মোমবাতি তৈরির, অর্থাৎ ক্যান্ডেল মেকিংয়ের ওপর একটা কোর্স আছে 12 দিনের। হোমমেড আগরবাতি তৈরির একটা কোর্স 12 দিনের। বাম্বু ক্যান ক্রাফট, জুট প্রোডাক্ট উদ্যমী, পেপার কভার এনভেলপ ফাইল মেকিং কোর্স, সেটাও 12 দিনের। এরকম সফট টয়েস থেকে শুরু করে আরও নানাবিধ কোর্সগুলো আমরা মূলত এই আরসিটিতে এই ট্রেনিংগুলো দিয়ে থাকি।
1: আচ্ছা, বিভিন্ন কোর্সের বিভিন্ন সময়সীমা আলাদা আলাদা, যেটা শুনলাম।
0: এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু যুগোপযোগী ট্রেনিং, যেটা ধরুন আজকালকার দিনে আমরা যে রেফ্রিজারেটর রিপেয়ারিং, তারপর এয়ার কন্ডিশন রিপেয়ারিং, দৈনন্দিন যে জিনিসগুলো, তাছাড়াও ধরুন সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এবং সেটাকে রিপেয়ার করা, সেটা হতে পারে। তাছাড়া যে সেলফোন রিপেয়ারিং, এই জাতীয় কোর্সগুলো, কিন্তু
1: ইলেকট্রনিক্সের
0: যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলোও, কিন্তু এগুলোও সব 30 দিন 31 দিন এরকম সময়সীমার মধ্যে আমরা শিখিয়ে থাকি।
1: কারা কারা এই ধরনের ট্রেনিং নিতে পারে?
0: এই কোর্সগুলোর জন্য এক একটা কোর্সের জন্য এক এক ধরনের এলিজিবিলিটি থাকে। তবে মূলত এই কোর্সগুলো আমরা যেহেতু গ্রামীণ মানুষদের অর্থনীতির সঙ্গে যুক্ত হতে যেতে তারা পারে, তারা অনিয়োজনের সঙ্গে যুক্ত হতে পারে, সেই কথাটাকে মাথায় রেখে আমরা এই ধরনের প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। সেই ক্ষেত্রে কিছু কিছু কোর্স আছে যেটাতে শুধুমাত্র লেখাপড়া, অর্থাৎ মানে তার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা শুধু জানলেই সে হবে। কিছু কিছু কোর্স আছে যে কোর্সগুলোর ক্ষেত্রে মিনিমাম 10th স্ট্যান্ডার্ড বা 7-8 স্ট্যান্ডার্ড তাদের পড়াশুনো শেখা যোগ্যতা থাকতে হয়। কারণ ধরুন কেউ একটা টেলারিং এর কোর্স করবে, তারকে যদি 10th স্ট্যান্ডার্ড সে পাশ করা না হয়, তাহলে কিন্তু তার সাথে ওই মাপের জায়গাটা তাকে বোঝানো মুশকিল হবে। সেক্ষেত্রে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা ধারণ করা আছে, তবে ম্যাক্সিমাম জিনিসটাকে, হ্যাঁ, সর্বোচ্চ 10ম শ্রেণী উত্তীর্ণ হলে যে কোনো কোর্সে সে তার নাম নথিভুক্ত করতে পারে। এবং এক্ষেত্রে পড়াশুনো যদি কেউ, মানে কোনো কোনো কোর্স আছে যেটাতে সে হয়তো খুব পড়াশুনো না জানলেও তাকে নেওয়া যেতে পারে, কিন্তু সেই কোর্সগুলো হয়তো, মানে দেখা যাচ্ছে যে তার দক্ষতা যদি সেই কোর্সের ক্ষেত্রে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে সেই কোর্সে ইনক্লুড করা যেতে পারে।
1: সেগুলো কি রকম, মানে আপনি,
0: সেটা হতে পারে ধরুন ক্যান্ডেল মেকিং, বা ধরুন আচার পাপড় তৈরির একটা কোর্স হয়, যে কোর্সটা ধরুন গ্রামের মানুষরা অনেকেই হয়তো তার নিজস্ব দক্ষতা গুণে সে সেটাকে তৈরি করতে পারে, অর্থাৎ তাকে যদি আমরা একটু শিখিয়ে তাকে সার্টিফাইড করে দিই, আলটিমেটলি সে কিন্তু সেই ব্যবসাটা করতে পারে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু তার না হলেও হবে।
1: আচ্ছা, এ তো গেল আপনাদের প্রশিক্ষণের একটা বড় প্রসেস, তারপরে তারা কিভাবে কাজ শুরু করবে?
0: প্রশিক্ষণটা আমরা যখন দিয়ে থাকি, তখন আমরা প্রশিক্ষণেরটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হাতে কলমে তাদেরকে শেখানোর বিষয়, হচ্ছে যে তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে আমরা তাদেরকে শেখাই যে সে ব্যবসাটা কিভাবে করবে, ব্যবসা করতে গেলে তাকে কি কি লজিস্টিক সাপ্লাই সে কোথা থেকে পাবে, তাছাড়া সে প্রোডাক্টটা তৈরি করার পর কোথায় নিয়ে গিয়ে সেটাকে বিক্রি করবে, আজকাল অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেই অনলাইন প্ল্যাটফর্মে সে কিভাবে বিভিন্ন কোম্পানির সঙ্গে সে যুক্ত হতে পারবে, তাকে ব্যবসাটা শুরু করতে গেলে কি কি

0: রেজিস্ট্রেশন করাতে হবে তাকে, যে উদ্যম আধার রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, যদি সে ফাস্টফুডের উপর কাজ করে তাকে যে ফাসাইল লাইসেন্স কিভাবে বের করতে হবে, এই সবগুলোই কিন্তু আমরা তাদেরকে ট্রেনিং চলাকালীন ওই ইডিপি পোর্শনের ওপর যখন তাকে ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপর, তখন তাকে এই বিষয়বস্তুগুলো শেখানো হয়। এবং এইটা শেখার পর সে যখন ট্রেনিংটা কমপ্লিট করে, তখন কিন্তু একদিকে সে প্রোডাকশন করার জন্য সে যোগ্যতা অর্জন করে এবং ব্যবসাটা কিভাবে করবে সেই সংক্রান্ত তার দক্ষতা এসে যায়। এইভাবে আমরা তাদেরকে ট্রেনিংটা কমপ্লিট করার পর তাদেরকে আমরা প্রথমে বলি যে তুমি কাজটা শুরু করো, তোমাকে একটা তুমি একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে তুমি ব্যাংকে জমা দেবে কিভাবে। এই ট্রেনিং চলাকালীন কিন্তু আমরা প্রজেক্ট রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও তাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে কে সে ব্যাংক থেকে লোন পেতে গেলে ব্যাংকের কাছে পরিষ্কারভাবে যে সে কী করতে চাইছে সেই ধারণাটা তুলে ধরতে পারে। তো এই সামগ্রিক একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা কিন্তু তাকে ট্রেনিংটা দিয়ে থাকি, যে যাতে সে সম্পূর্ণ এই ট্রেনিংটা কমপ্লিট করার পর যাতে সে একদম নিজে কাজ শুরু করতে পারে। এবং কাজ শুরু করার পর আমরা তাদেরকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করি। সেখানে আমরা মূলত তাদেরকে এগুলো বিভিন্ন মেলাতে স্টল কিভাবে দিতে হবে, বা মেলাতে আমরা যে আরসিটি রুটসিটি থেকে যে স্টলগুলো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বা স্টেটের তরফ থেকে আমরা পাই, সেইগুলো আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করি, যাতে সে সেখানে বসে বিক্রি করে, যাতে সে নিজস্ব তার দোকান দিয়ে যাতে সে সেখান থেকে কিছু পয়সা উপার্জন করতে পারে। এছাড়াও নিজেরা তারা ব্যবসা করে তাদের মার্কেটে প্রতিযোগিতার মার্কেট, সেই প্রতিযোগিতার মার্কেটে তারা নিজেদের অস্তিত্বটাকে কিভাবে বজায় রাখবে সেই ব্যাপারে আমরা তাদেরকে যথাযথ 3-2 মাস অন্তর অন্তর তাদেরকে পরামর্শ দানের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি।
1: আচ্ছা, এই যে ধরুন প্রশিক্ষণের যে প্রসেসটা সেটা যখন হয়ে যায় তারপরে সে নিজে নিজে কাজ শুরু করেছে এবং সেই যাত্রাপথে কখনো যদি কোনোরকম কোনো মানে অসুবিধায় পড়লো, তাহলে কি আবার সে যেখান থেকে ট্রেনিংটা নিয়েছে সেখানে তারা সাহায্য করে?
0: একদমই তাই। আমাদের আরসিটি বা রুটসিটির ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে, আমি আগেই বলেছি যে আমরা 2 বছর ধরে তাদেরকে একটা হ্যান্ড হোল্ডিং সাপোর্টে রাখি, অর্থাৎ যখন কেউ একজন ট্রেনিং নিতে এলো আরসিটিতে তখন আমরা তাকে প্রথমে একটা মৌখিক পরীক্ষা নিই, দেখি তার ইন্টারেস্টটা কোন বিষয়ে আছে, তারপর তাকে সেই ট্রেনিংটা দেওয়ার ব্যবস্থা করি। তো তখন যখন তার নামটা রেজিস্ট্রেশন হয়ে গেল, সে কিন্তু একটা বৃহত্তর পরিবারের অংশ হয়ে গেল, অর্থাৎ এই আরসিটি ফ্যামিলির সে কিন্তু একটা অংশ হয়ে গেল। তো সুতরাং যখন সে ট্রেনিং কমপ্লিট করে যায়, আমাদের একটা গ্রুপ তৈরি করা হয় যাতে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়। তো সেই জায়গা থেকে যখন তারা কাজ করতে করতে যদি তাদের কোনো অসুবিধা তারা ফেস করে, তখন যারা আমাদের ট্রেনার, মূলত স্কিল ট্রেনার যারা, তাদেরকে আমরা DST বলি, ডোমেন স্কিল ট্রেনার, সেই ডোমেন স্কিল ট্রেনারদের সঙ্গে প্রতিনিয়ত তারা যোগাযোগ রাখতে পারে এবং ডোমেন স্কিল ট্রেনাররা তাদের দক্ষতা বৃদ্ধির যে প্রশিক্ষণ দিয়েছিল, পরবর্তীতে কাজ করতে গিয়ে তারা যখন কোনো সমস্যায় পড়ে তাদের কাছ থেকে তখনও তারা হেল্প পায়। এবং ব্যবসা করতে গিয়ে যদি কোনো লাইসেন্স বের করা হোক, কোনো অনলাইন প্ল্যাটফর্মকে কীভাবে ইউজ করতে হবে, কোনো রেজিস্ট্রেশন যেটা করলে সে ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত দেখাতে পারবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে লাইসেন্সগুলো বের করার ক্ষেত্রে আরসিটি কিন্তু সর্বতোভাবে তাদেরকে সহযোগিতা করে।
1: আচ্ছা, এই যে রেজিস্ট্রেশনের কথা আপনার থেকে বারবার উঠে আসছে, এই প্রসেসটা যদি একটু বলে দেন আমাদের শ্রোতা বন্ধুদের।
0: এক একটা ব্যবসার ক্ষেত্রে এক এক ধরনের রেজিস্ট্রেশন করা প্রয়োজন পড়ে। কেউ যদি কস্টিউম জুয়েলারির কাজ করে, তাকে মূলত প্রথমে আর্টিজিয়ান রেজিস্ট্রেশনটা করতে হয়। এই আর্টিজিয়ান রেজিস্ট্রেশন হচ্ছে, এটা হচ্ছে একজন শিল্পী যখন কোনো কাজ করে, তার মূলত তার শিল্পসত্তাকে নিয়ে সে যখন এগিয়ে যায়, তখন তাকে এই ধরনের রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর্টিজিয়ান কার্ডটা তাকে ইয়ে করাটা খুব দরকার, তাকে সেইটার ব্যাপারে আমরা তাকে সহযোগিতা করি যে সে কীভাবে আর্টিজিয়ান কার্ডটা পেতে পারে। তাকে একটা ট্রেড লাইসেন্স বের করতে হয়, যেটা তার সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে সে মূলত সেটাকে পেতে পারে, সেটা কীভাবে পায় সেটা আমরা তাকে গাইড করি। এছাড়াও তাকে একটা উদ্যম আধার রেজিস্ট্রেশন, যেটা MSME রেজিস্ট্রেশন বলে, সেই উদ্যম আধার রেজিস্ট্রেশনটাও কিন্তু আমরা ক্যান্ডিডেটদেরকে দিয়ে করিয়ে নিই বা তাদেরকে লিঙ্ক প্রোভাইড করে তাদেরকে কি প্রসেসে তারা করতে পারবে সেই সংক্রান্ত তাদেরকে যথাযথ গাইড করা সেই কাজটা আর সেটি করে থাকে। দেখুন এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে মূলত তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই জাতীয় ডকুমেন্টস প্লাস ফটো এই জাতীয় ডকুমেন্টসগুলোই মূলত লাগে।
1: আলাদা করে কোনো যোগ্যতা?
0: আলাদা করে যোগ্যতা হচ্ছে যে যদি সে আর্টিসিয়ানের কার্ড বের করতে যায় তাহলে সে পার্টিকুলার সে যে ট্রেডটায় সে ওটা করতে চাইছে সেই ট্রেডের ওপর তার কোনো সার্টিফিকেট লাগে, যে সার্টিফিকেটটা অলরেডি তাকে আরসিটি প্রোভাইড করে দিয়েছে। এবং আর্টিসিয়ান কার্ড বের করতে গেলে তাকে দক্ষতা যে তার প্রকৃত সে দক্ষ তার একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর সেই আর্টিসিয়ান কার্ডটা তাকে বের করতে হয়। আর এমএসএমই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো এরকম কোনো বিষয় নয়, জাস্ট তাকে আধার কার্ড দিয়ে সে রেজিস্ট্রেশন করতে পারে। এবং এছাড়াও যে তার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সেই একই ডকুমেন্টস তার আধার কার্ড, তার বাড়ির অ্যাড্রেসের ভোটার কার্ড এবং তার যে কোম্পানিটা সে করছে তার একটা রেজিস্ট্রেশন তার লাগে, সেটা সে পঞ্চায়েতে সংশ্লিষ্ট অনলাইন আবেদন করলে সে সেটা করে নিতে পারে। আর যদি কেউ ফাস্টফুডের ব্যবসা করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আজকাল আপনারা দেখবেন ফাসায়ের লাইসেন্সটা খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তার যে প্রোডাক্ট থাকে সেখান থেকে সে সেটাকে বিভিন্ন যে সংশ্লিষ্ট দপ্তর আছে সেখানে দিয়ে সেখান থেকে ফাসায়ের লাইসেন্স কালেক্ট করাটা খুব বাধ্যতামূলক।
1: আচ্ছা, ধরুন এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের অনলাইনে কোনো রকম কোনো অসুবিধা হলো বা ততটা তারা ঠিক ওই জায়গাটা এখন এসে পৌঁছয়নি, তাহলে কি মানে মানে আপনাদের সঙ্গে অফলাইনে তারা যোগাযোগ করতে পারবে, আপনাদের কাছে গিয়ে সহায়তা পেতে পারে?
0: দেখুন আজকাল তো অনলাইন প্ল্যাটফর্মটা এতটাই বেশি জনপ্রিয় যে সবাই সেটাকে ইউজ করাটা কম বেশি তারা শিখে যাচ্ছে, আর সর্বোপরি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কীভাবে সেটাকে অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হয় সেই সংক্রান্ত অভিজ্ঞতা সকলেরই কম বেশি তারা রয়েছে। আমরা শুধু তাদেরকে সেটাই গাইড করি যে তুমি যদি এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চাও তাহলে তোমাকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে একটা সেটা আমরা কম বেশি তাদেরকে ধারণা দিয়ে দিই। এর পরবর্তীতে তারা সেই ধারণা নিয়ে তারা নিজস্ব দক্ষতায় তারা আরও কিছু সেই বিষয় সংক্রান্ত তথ্য জোগাড় করে তারা অনলাইন প্ল্যাটফর্মে, যেমন যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখানে অলরেডি আমাদের ক্যান্ডিডেটরা তারা টাই আপ করে তাদের প্রোডাক্ট তারা সেল করছে।
1: আচ্ছা, নতুন প্রকল্প এনেছে সরকার কিছু, সেটা নিয়ে আপনি যদি একটু জানান আমাদের।
0: এই জাতীয় কোর্সগুলো আমি আগেও একবার বলেছিলাম যে নতুন যে সমস্ত কোর্সগুলো তার মধ্যে ওই সিসিটিভি রিপেয়ারিং, তারপর এই যে আজকাল অটোমোবাইল রিপেয়ারিং, তারপর মহিলাদের ক্ষেত্রে মহিলাদের যে ড্রাইভিং এই জাতীয় কোর্সগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে নতুন
1: সেগুলো।
0: হ্যাঁ, মহিলাদের ড্রাইভিং কোর্সটা হচ্ছে যে এটা একটা এক মাস ব্যাপী একটা কোর্স যেখানে আরসিটি থেকে মহিলা প্রশিক্ষণার্থীদের একটা ব্যাচ হবে যেখানে তারা একটা শর্ট টার্মের মধ্যে তাদেরকে ড্রাইভিং শেখানো হবে, যাতে মহিলারাও আজকাল দেখবেন ক্যাব ড্রাইভার হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। তো অনেকে আমরা গ্রাম বাংলাতে যখন দেখি যে অনেক মহিলারা তারা ফ্যামিলি থেকে ডিপ্রাইভড থাকে, তারা হয়তো তাদের সাংসারিক জীবনে অনেক সমস্যা থাকে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তো সেক্ষেত্রে কিছু কিছু মহিলারা খুব সাহসী থাকে যে আমি ড্রাইভিং করতে পারি বা এই ধরনের তাদের মেন্টালিটি স্ট্রং, হ্যাঁ ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছাটাকে আমরা সম্মান জানিয়ে এই জাতীয় কোর্সগুলো আছে আমাদের কাছে। তারা যদি মনে করে যে এই ড্রাইভিং শিখে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তো তারা সেই সুযোগটা আছে। অলরেডি বেশ কিছু আরসিটিতে এই ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং যেক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বা স্টেটের তরফ থেকে একটা উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে তাদের প্লেসমেন্টের ক্ষেত্রে, কারণ এই জাতীয় কর্মসংস্থানমুখী কোর্সগুলো সম্পূর্ণ নতুন এবং এগুলো গভর্নমেন্ট চাইছে আরও বেশি ক্যান্ডিডেটরা এগুলোর সঙ্গে শিখুক, জানুক এবং তারা নিজেদেরকে সমৃদ্ধ করুক যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা যায়, সেই দিকে গভর্নমেন্টের একটা সদা সর্বদা একটা নজর রয়েছে এবং সেটা আরসিটির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
1: বেশ, অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বললাম গ্রামীণ স্বনির্ভর যোজনা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন সিনিয়র ফ্যাকাল্টি ইউকো আরসিটি হাওড়া রাহুল হালদার। নমস্কার আপনাকে।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন শিল্প সংলাপ। গ্রামীণ স্বনির্ভর প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই বিষয়ে গ্রামীণ স্বনির্ভর প্রতিষ্ঠানের প্রশিক্ষক রাহুল হালদারের সাক্ষাৎকার নিলেন শ্রেয়সী বটব্যাল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন জিন্দেগি অর খোয়াব ছায়াছবি থেকে, শিল্পী সুমন কল্যাণপুর।

এবারের গানটি শুনবেন সুমন কল্যাণপুর ও মিনু পুরুষোত্তমের দ্বৈত কণ্ঠে, তাজমহল ছায়া ছবি থেকে।

0: ফিল মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। গুজরাট টাইটান্সকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী একাই পাঁচটি বিভাগে সেরার পুরস্কার পেয়ে নতুন নজির গড়েছেন। ভারত মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। অনূর্ধ্ব ১৮ পুরুষদের হকিতে ভারত 4-1 গোলে কোরিয়াকে পরাজিত করেছে। 22তম অনূর্ধ্ব কুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। ওয়াশিংটন সুন্দর 50 রানে অপরাজিত থাকেন। আর সিবির রশিক সালাম 3টি, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড 2টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। এদিন 25 বলে 25 রান পূর্ণ করে আইপিএল কেরিয়ারে তাঁর দ্রুততম 25 রান করেন কোহলি। ভেঙ্কটেশ আয়ার 32 রান করেছেন। গুজরাটের হয়ে রশিদ খান 2টি উইকেট নেন। বিরাট কোহলি ম্যাচের সেরা নির্বাচিত হন। 16 ম্যাচে 776 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর 2 বছর আইপিএল ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। এদিকে ইডেন গার্ডেন্স এবার আইপিএল এর সেরা পিচ ও মাঠের পুরস্কার পেয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী একাই 5টি বিভাগে সেরার পুরস্কার পেয়ে নতুন নজির গড়েছেন। একটা আইপিএলে এই নজির আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেননি। অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সবচেয়ে বেশি রান 16 ম্যাচে 776, সবচেয়ে বেশি 237 স্ট্রাইক রেট রেখে জিতে নিয়েছেন সুপার স্ট্রাইকার পুরস্কার। 72টি ছক্কা মেনে পেয়েছেন হাইয়েস্ট সিক্সেস অ্যাওয়ার্ড। 436 পয়েন্ট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। পাশাপাশি পেয়েছেন ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন অর্থাৎ সেরা উঠতি প্রতিভার পুরস্কারও। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পিশেন ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। কলকাতায় আজ 2 দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে নিষ্পত্তি হয়। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 291 রান করেছিল। জবাবে মোহনবাগান 8 উইকেটে 1 রান সংগ্রহ করে। এরপর সুপার ওভারে মোহনবাগান 1 ওভারে বিনা উইকেটে 14 রান করে। ইস্টবেঙ্গল 1 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ফাইনালে ইস্টবেঙ্গল টাউন ক্লাবের বিরুদ্ধে খেলবে। আজ অপর সেমিফাইনালে টাউন ক্লাব 5 উইকেটে বরিশাল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ভারত মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারত 3-0 গোলে বাংলাদেশকে হারিয়ে দেয়। গোলগুলি করেন পেয়ারি জাজা, লিন্ডা কোম, মালবিকা পি। বুধবার ভারত সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। অপর সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু, টুটু বসু স্মরণ সভায় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন। ক্রীড়ামন্ত্রী নিষেধ প্রামাণিক, মন্ত্রী তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অশোক দিন্দা, বিরোধী দলনেতা আবার পড়ছি অশোক দিন্দা, তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছাড়াও প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, ক্লাব সভাপতি দেবাশিষ দত্ত, সচিব সৃঞ্জয় বসু উপস্থিত ছিলেন। কলকাতায় ভিআইপি রোডের লেক টাউন মোড়ের কাছে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তিটি আজ সরানো হয়েছে। পূর্ত দপ্তরের বিশেষজ্ঞদের উপস্থিতিতে মূর্তিটিকে নামিয়ে নিয়ে আসা হয়। গত বছর ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফর উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা মূর্তিটি হাওয়ায় দুলছে বলে অভিযোগ করেন। নিরাপত্তাজনিত কারণে মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে বাঁশের বেড়া করে দেওয়া হয়েছিল। মূর্তিটি কোথায় বসানো হবে তা এখনও স্থির হয়নি। জাপানের কাকামেঘারায় আজ পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া 2টি, বরিন্দর সিং, শাহরুখ আলী 1টি করে গোল করেছেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার পরবর্তী ম্যাচে ভারত চীনা তাইপেইয়ের মুখোমুখি হবে। 22তম অনূর্ধ্ব কুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী মনসুখ মান্ডাভিয়াও। উল্লেখ্য, হংকংয়ে সদ্য সমাপ্ত 22তম অনূর্ধ্ব কুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনা ছাড়াও 5টি রূপো ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় প্রতিযোগীরা। খেলার খবর শেষ হল, এরপরের খবর রাত 10টায়।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের বাংলা গান। প্রথমে আধুনিক গান, শিল্পী মান্না দে।

নানা রঙের গান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আধুনিক গান, এবারে শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী অজিত পাণ্ডে।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ সুনিশ্চিত করতে প্রাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। এদিকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। মালয়েশিয়া সোশ্যাল মিডিয়ায় 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউং লাইং আজ দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ড

0: ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সে দেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজাত পণ্যের মতো ক্ষেত্রে ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার এক বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
3: घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তারা নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস যৌথভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু একে সংঘাতের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

0: হিজবুল্লাহ গোষ্ঠীর বারংবার অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি শহর ও নাগরিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দুই ইসরায়েলি নেতা জানিয়েছেন। বেরুটের দক্ষিণাঞ্চলীয় জেলা দাহি এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্যও সামরিক বাহিনীকে তারা নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে দাহি এর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর শক্ত এই ঘাঁটিতে প্রচণ্ড যানজট ও বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে শতাব্দী প্রাচীন ডিউ ফোর্ট দুর্গ দখল করার একদিন পর দাহি এর উপর এই হামলা চলে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত পরোক্ষ আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছে। তেহরানের মধ্যস্থতাকারী দল ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধিকেই এর কারণ বলে জানিয়েছে। কূটনৈতিক যোগাযোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোন গুলি করে নামানোর প্রেক্ষিতে একে আত্মরক্ষার্থে আক্রমণ বলে দাবি করেছে। মালয়েশিয়ায় শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইবার বুলিং, ক্ষতিকারক কন্টেন্ট এবং অনলাইনের প্রতি আসক্তি রুখতে এই উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কোম্পানিগুলিকে 1 কোটি রিংগির জরিমানা ধার্য করা হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শিশুদের সামাজিক মাধ্যমে ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করল। আজকের প্রসঙ্গে অনুষ্ঠান আগামীকাল শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য দাঁড়ালো 41। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত আজ 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাকা মিঘারায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন কুশওয়াহা 2টি, মারিন্দ্র।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে অরুণ কুমার। মুখ্য সমাচার। प्रधानमंत्री नरेंद्र मोदी और म्यांमार के राष्ट्रपति ऊ मिन आउन लाइन ने नई दिल्ली में वार्ता की। एक दूसरे के सुरक्षा हितों के खिलाफ अपनी भूमि के दुरुपयोग को रोकने पर दिया बल। भारत ओमान व्यापक आर्थिक साझेदारी समझौता लागू। भारतीय निर्यातकों को ओमान की 98% उत्पाद श्रेणियों पर शुल्क मुक्त पहुँच प्राप्त होगी। भारत और ऑस्ट्रेलिया भावी प्रौद्योगिकी अनुसंधान में रक्षा औद्योगिक सहयोग को देंगे बढ़ावा। और मलेशिया 16 वर्ष से कम आयु के बच्चों के सोशल मीडिया उपयोग पर प्रतिबंध लगाने वाले देशों में शामिल। और अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी और म्यांमार के राष्ट्रपति ऊ मिन आउन लाइन ने आज व्यापार और आर्थिक, रक्षा, सुरक्षा और सीमा प्रबंधन सहित विभिन्न मुद्दों पर चर्चा की। दोनों नेताओं के बीच ऐतिहासिक और सभ्यतागत संबंधों को और सुदृढ़ करने के लिए वार्ता हुई। द्विपक्षीय वार्ता के बाद विदेश सचिव विक्रम मिश्री ने नई दिल्ली में बताया कि दोनों पक्षों ने लोगों के बीच संपर्क के लिए कनेक्टिविटी के महत्व पर बल दिया। दोनों नेताओं ने कलादान मल्टी मॉडल ट्रांजिट ट्रांसपोर्ट परियोजना को यथाशीघ्र पूरा करने पर सहमति व्यक्त की। विदेश सचिव ने कहा कि प्रधानमंत्री ने म्यांमार की संप्रभुता और क्षेत्रीय अखंडता के प्रति भारत के समर्थन की पुष्टि की है।
2: Both sides underscored the importance.
3: दोनों पक्षों ने अपने सुरक्षा हितों के प्रतिकूल गतिविधियों के लिए क्षेत्र के दुरुपयोग को रोकने के महत्व पर बल दिया। कुल मिलाकर राष्ट्रपति की इस यात्रा ने दोनों पक्षों के दीर्घकालिक साझेदारी को और गहरा करने तथा क्षेत्र में पारस्परिक लाभ, विकास

শুনলেন তেজাব ছায়াছবি থেকে গান, এবারে শুনবেন রাম লখন ছায়াছবি থেকে গান। প্রথম গানটি মনোহর উদাস ও অনুরাধা পাড়োয়ালের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনছেন মাধুরী দীক্ষিত অভিনীত কয়েকটি ছায়াছবির গান। এবারে শুনবেন বেটা ছায়াছবি থেকে অনুরাধা পড়োয়াল ও উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

এবারের গানটিও শুনবেন অনুরাধা পড়োয়াল ও উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে বেটা ছায়াছবি থেকে।

এবারে শুনবেন কবিতা সুব্রহ্মণ্যম ও কেকের দ্বৈত কণ্ঠে গাওয়া দেবদাস ছায়াছবি থেকে আরেকটি গান।

শুন লেন দেব দাসের ছবি থেকে গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনলেন মাধুরী দীক্ষিত অভিনীত কয়েকটি ছবি, যেমন তেজাব, রামলখন, বেটা ও দেবদাস ছায়াছবি থেকে কয়েকটি গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে কোনো কোনো এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক পরিমাণে ৯৫%, সর্বনিম্ন ৫৪%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন 2রা জুন 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6টা 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা 30 মিনিটে আজকের চাষবাস কথিকা, পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন বলবেন ডক্টর সুদেশনা পাঁজা, 6টা 40 মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা, তাপপ্রবাহ ও হিট স্ট্রোক বলবেন ডক্টর রুদ্রজিৎ পাল, 6টা 45 মিনিটে প্রাত্যহিকি উপস্থাপনায় হৈমন্তী দে ও দেবজ্যোতি লাহিড়ি, 7টা 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পিয়ালি ঘোষ চক্রবর্তী, 8টায় জানা অজানা কথিকা পরিবেশের 5 কথা বলবেন মোহিত রায়, শুনবেন প্রথম পর্ব, 8টা 5 মিনিটে আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ, 8টা 20 মিনিটে উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমা দত্তের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8টা 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী রাজরূপা চৌধুরী, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9টা 25 মিনিটে জেলার চিঠি নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক, 9টা 30 মিনিটে আকাশবাণী পডকাস্ট, 10টায় গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় দেবাদৃতা রায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, অতিথি হিসেবে থাকবেন ডক্টর অভিক বসু উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, বেলা 12

ওটাই রজনীকান্তের গান, পরিবেশনায় সুর ও শিক্ষা। 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন নবনীল সরকার। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার বিজ্ঞপ্তি। এরপর শুনবেন রেডিও রিপোর্ট ফল উৎসব বিধানচন্দ্র কৃষিবিদ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত নজরুল গীতি। 1:45 মাননীয় সু, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে লাবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ, এরপর একজন আদিবাসী গৃহবধূ যিনি পুরুলিয়ায় একটি অবৈতনিক স্কুল শুরু করেছেন, এই বিষয়ে মালতী মুর্মুর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ফুটবল কোচ মুরারি সুরের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মিহির দাস। 5:30 বিদ্যার্থীদের জন্য, দ্বাদশ শ্রেণীর জন্য ইংরেজি পাঠদানে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা মিষ্টুনি দত্ত এবং সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশনে বাহাময়ী কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, গোমস্তা প্রসাদ সোরেন, আমি তাকে যেমন দেখেছি, শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমরম ও সুতালাল সরেন। পরে লোকগীতি পরিবেশনে লক্ষ্মীরাম মুর্মু। 6:38 কৃষি কথার আসর, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এ বিষয়ে সুভাষচন্দ্র হাঁসদার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গান পরিবেশনে গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী চড়ুই জীবন, রচনা রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ বিষয়ে আলোচনা, শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া ও প্রফেসর শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী কথিকা, পরিবেশের মানুষ মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থান, আলোচনায় বিশ্বজিৎ রায় ও সুমিত বসু। 10:30 নজরুলগীতি শিল্পী পল্লব ঘোষ। 10:45 আধুনিক গান শিল্পী পিয়ালী ঘোষ চক্রবর্তী। 11:00 দোতারা শিল্পী নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভঙ্কর মৃধা। 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়।

অঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী সুমতি মুটুৎকর, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়, 6:35 রামচরিত মানস শুনবেন 129তম পর্ব, 6:45 ভজন শিল্পী পল্লব ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 রজনীকান্তের গান পরিবেশনে সুর ও শিক্ষা, 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন নবনীল সরকার, 9:10 রাজধারা, 10:10 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভঙ্কর মৃধা। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী পিয়ালি ঘোষ চক্রবর্তী, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি কথিকা বলবেন প্রীতি মুরারকা, 6:30 গুলগুলশান, 7:10 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15

নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 2 জুন 2026 মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।